আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গ্রানো কদরমন্দ আওরিদুন কো হাজির ইয়াম কারি ইনায়েতুল্লাহ, তাসো আওরে রেডিও আমানাতাসি শারিয়া চার করক দ তাজউইদুল কুরআন প্রোগ্রাম সারা হাজির ইয়াম লকসরঙ্গি চিতো সিতা পাতদু চে হর জুমা রাত ও জুমা পৌরস পবান্দি ওয়ে বজে না তর দো বজো পুরে দ তাজউইদুল কুরআন প্রোগ্রাম ছে দাগা কিজি নোনন হা জুমারাত পৌরস ইবতিদাউ খুলু দে তাজউইদুল কুরআন প্রোগ্রাম দে সূরাতুল বলদ না أعوذ بالله من الشيطان الرجيم

যায় কেন, ভাইজি চাইছে কেন ঝনঝন দাচ্ছে মিষ্টা সাত খানা কেবেসা চাই মাছ শেষা গরমাই কি চাই শেষাই না দা মহু আছে কত সে মাছ শেষা জুস শেষা ইয়ো জাহান মানা না লাড়লি জি মান নেক্সট মিকি টু শি খান সুইট ভাই জানি খের দা কে তো সে না বো আর গরে খো মিজ তা পাতে বাছি মিজা সুইট ভাই জানি বরসি জাকে গে না জি লিসনার ওয়েট ফি তা গই ওকে জি বিলকুল জারো ছ প্রোগ্রাম জিতা বিলকুল নমেস কো লাইভ প্রোগ্রাম বিলকুল লাইভ জি ও বিয়াহ ইনসান দে পদনে লাগি কিউটর জি খান দে তো সিও জাহান মাননা জি তোমরা তো সেটরাস সোতে বখবল ভাই জান মনে জি ও কোশিশ বকউ জনাব বিলকুল জি দা ট্রাস জি দা গেনা খবর করার ও সো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট মি কিউটর জি খান ভাই চে ফার ওয়াফাদার আসমাতা আসমা সিব দা তুম মেরে বাদ খুশ হো খুশি হুই সুনকর মে তুমারে বাদ বি জিন্দা হু দুঃখ ইস বাত কাজান মাননা নেক্সট মিকি টু জিহান স্বীট ভাই জানে যাব মাসুমিয়ত কোই রাস্তা না মিলে না মিলতা তো মুঝ পে আকে খতম হো গই ওকে আই এম ভেরি হ্যাপি কিউট রুশিহান ডের শালা কাডের শালা বেহাদ আশা থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ কিউটর জিহান স্পিড সিস্টার জানি দে মেসেজ ইজ কাপল থ্যাঙ্ক ইউ জিহান মানেনা ভাই চে সালাম ভাই ইজ রুকে আয়া ভাই স্টার সো ঠিক ঠাক আইডি সদ দা ঠিক ঠাক বকে সশ শুয়ালো চে দাবো বকে সশ হইবি খুরজানি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রুকিয়া রোকিয়া সিস্টার বিলকুল ইউ জরুরি লানো বেসা জি ঠিকঠাক বিহীন ইউজ কো ঠিক হ্যাঁ ঠিকঠাক নেই ইউজ কো ঠিকঠাক আইডি চিদানে লানে সাইদা ইউজ কো না হেনো আইডি খানে লানা কে কে টাফা ফার গ্রেড মালিকা